T3 এবং T4, T3 মানে ট্রাই আইরোথাইরোনিন, T4 মানে থাইরক্সিন। এটা বহুত ইম্পর্টেন্ট হরমোন, আর এই দুইটা হরমোন কন্ট্রোল হইতে TSH হরমোন দ্বারা, যেটা কি মস্তিষ্কর পিটুইটারি গ্রন্থিরু তৈরি হইতে। এই থাইরয়েড হরমোন দেহর প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ ছোটরু ছোট আরম্ভ করি সবু অঙ্গ প্রত্যঙ্গ নির্ভর করতে থাইরয়েড উপরে তাঙ্কর প্রপর ফাংশনিং পাই। তেনু থাইরয়েডর কোনসি প্রকার অসুবিধা হবে, হয়ে তো হাইপোথাইরয়েড কিংবা হাইপারথাইরয়েড, চান্সেস অছে যে বডির সবু অঙ্গ প্রত্যঙ্গ আফেক্টেড হওয়া পাই। বিশেষতঃ থাইরয়েড রোগ তিনি প্রকার আমি ডিভাইড করে পারিবা। গোটে হল হাইপোথাইরয়েড মানে দরকার টু কম থাইরয়েড তৈরি হবা, হাইপারথাইরয়েড মানে দরকার টু অধিক হরমোন তৈরি হবা, কিংবা গয়টার যেটা কুহে যেটার থাইরয়েডর সাইজ বড়িবা। তো হাইপোথাইরয়েড যেটা কি দরকার টু কম থাইরয়েড সিক্রেট হুয়ে তার সিমটমস কণ, আপনার যদি ওজন বড়ুচি, দেহ হাত ফুলুচি, দেহ হাত বথা হচ্ছে, চুটি ঝড়ুচি, কিংবা গলার গয়টার হলানি, তেবে আপনার থাইরয়েড অসুবিধা থাইপারে। যে মহিলা সেমানকর অন্য অসুবিধা যেপর কি ঋতুস্রাবর অসুবিধা, পিলা ছুয়া ন রহবা, পিলা ছুয়া রহলে বি বারম্বার নষ্ট হবা, এসব হাইপোথাইরয়েডর লক্ষণ। ছুয়া মানকর স্মরণ শক্তি কমে যাবা, ঠিক সে তাঙ্কর গ্রোথ নহবা, শারীরিক মানসিক গ্রোথ নহবা, ঠিক টাইমে পিউবর্টি নহবা, এটা ছুয়া মানকর হাইপোথাইরয়েডর লক্ষণ। এমিতিয়া কেসরে আমি গোটে FT3 FT4 এন্ড TSH টেস্ট করে থাও। এতে TSH অধিক ও FT3 FT4 কম আসে। ইয়ার ট্রিটমেন্টরে বহুত সিম্পল, গোটে থাইরয়েড মেডিসিন দিয়া যায় থাইরক্সিন, আর সেটা খাইলা পরে প্রতি 6 সপ্তাহ 8 সপ্তাহ আপনার টেস্ট করিয়া পড়ে। যেবে যায় থাইরয়েড নর্মাল নহয়েছে, নর্মাল হিসারা পরে 3 থেকে 6 মাস থরে থরে থাইরয়েড টেস্ট করিয়া পড়ে। হাইপার থাইরয়েড কোণ, এটা হচ্ছে দরকার টু অধিক হাইপার থাইরয়েড হরমোন ঝরিবা। এর সিমটমস কোণ, আপনার ভোক অধিক হবা, ভোক অধিক হবা সত্ত্বে আপনার ওজন কমিবা, দেহ হাত থরিবা, ছাতি ধড়ধড় হবা, কিছু কেসেসে আখি বাহার আসিযা, এসবু হচ্ছে হাইপার থাইরয়েডর লক্ষণ। এপরি কেসে বি আপনার থাইরয়েডর টেস্ট করা যায় FT3 FT4 TSH, যেতে TSH লো থাকে, FT3 FT4 অধিক থাকে। এটা টিকি কমপ্লেক্স ট্রিটমেন্ট ইয়ার হাইপোথাইরয়েড অপেক্ষা। এথিপাই কারণ জাঁয়া বেড়ে বেড়ে ইমিউন এক্সামিনেশন করা পড়ে, বেড়ে বেড়ে থাইরয়েড স্ক্যান বি করা পড়িপারে। ট্রিটমেন্টরে ইয়াপাই গোটে মেডিসিন দিয়া যায়, এটা বি আপনার কন্টিনিউসলি কিছু দিন খাইয়া পড়িপারে, আর সেটা 4 থেকে 6 উইকলি আপনার পুনি টেস্ট করা যায় থাইরয়েড নর্মাল হয়েছে কি হয় নাই বলে। বেড়ে বেড়ে এই আন্টিথাইরয়েড মেডিসিনর বহুত সাইড এফেক্ট থাকে, সেপরি কন্ডিশনরে আপনার অন্য থেরাপি যেমন সর্জরি কিংবা অবলেশন দরকার পড়িপারে। তৃতীয় কারণ হচ্ছে গয়টার, গয়টারর কারণ মাল্টিপল হইপারে। আজকাল ইমিউন সিস্টমর ডিরেঞ্জমেন্ট সেটা হচ্ছে মেইন কারণ, তাছাড়া আয়োডিন ডেফিসিয়েন্সিরে বি আপনার গয়টার হইপারে, জেনেটিক কিছু প্রবলেম থাকলে বি গয়টার হইপারে। মেইন কারণ গয়টারর হল কি এতে 1-2% চান্সেস থাকে কি এটা কর্কট রোগ হইপারে। সেপা কোণী বি গয়টার হলে আমি প্রথমে থাইরয়েডর টেস্ট পঠাই থাও, তাপরে গোটে আল্ট্রাসাউন্ড করে থাও। আল্ট্রাসাউন্ডর কিছু দেখিকি আমি কথা FNAC, ওইচ ইজ ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলোজি, যেটা কি ছুঞ্চি পরীক্ষা, সেটা হব কি হব না আমি ডিসাইড করে থাও। যদি থাইরয়েডর ক্যান্সার বাহারা তাহলে তার মেইন ট্রিটমেন্ট হচ্ছে সর্জরি।